এই আধারে টিকেট কনফর্মেশন পূর্বানুমান পদ্ধতি 53% নু 94% কে বড়া যাইছি। ই অ্যাপ কে ইয়াদে 3.5 কোটি নু অয়তকা লোক ডাউনলোড করি সাইলেন। রাজ্য সরকার পাইপ থি প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্ক আউ সহরাঞ্চল ন গ্যাস বন্টন ভিত্তিভূমির বিকাশ ও প্রসারণ কে তুর্তি করবা লাগি ওড়িশা সহরাঞ্চল গ্যাস বন্টন নীতি 2026 বাবদে বিজ্ঞপ্তি বাহার করিছন। গৃহ নগর উন্নয়ন বিভাগ তরফ ই বিজ্ঞপ্তি বাহারিছে। নীতি অনুসারে রাজ্যে 30টা জেলা লাগি 5টা সহরাঞ্চল গ্যাস বিতরণকারী সংস্থাকে অনুমতি দিয়া যাইছে, যেন্থির জরিয়ে পাখাপাখি 2 লাখ পিএন

শ্রোতা বন্ধু, আকাশবাণী, এই শব্দ শুনিলে মনরে এক অদ্ভুত আত্মীয়তা, স্মৃতি ও সংস্কৃতির ছবি ভাসি উঠে। এহা কেবল গোটিয়ে রেডিও প্রসারণ সংস্থা নহে, বরং ভারতর জনজীবন সহ গভীর ভাবরে জড়িত এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। দেশর স্বাধীনতা আন্দোলনরু আরম্ভ করে আজির ডিজিটাল যুগ পর্যন্ত আকাশবাণী লোকমানঙ্কর মনরে নিজের অলগা স্থান সৃষ্টি করে পারিছি। আকাশবাণী হেউছি সূচনা, শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য ও মনোরঞ্জনর এক শক্তিশালী মাধ্যম। টেলিভিশন

শ্রোতাবন্ধু আসন্তু আমি শুনিবা আমার আকাশবাণীর যাত্রা সম্পর্করে। আম এই আকাশবাণীর গ্রামাঞ্চলরে কোন প্রভাব রয়েছে তাহা জানিবা। স্বাধীনতা পরে ভারত এক কৃষি প্রধান দেশ থিলা। সেতেবেলে গ্রামাঞ্চলরে সূচনা অভাব থিলা। আকাশবাণী কৃষক মানঙ্ক পাই কৃষি কার্যক্রম, পানিপাগ সূচনা, নূতন চাষ প্রণালী ও সরকারী যোজনা বিষয়ে সূচনা প্রসারণ করেছিলা এবং কৃষি জগত চাষী ভাই ভীঙ্ চাষর কথা, চাষবাস পরি কার্যক্রম লক্ষ লক্ষ কৃষক উপকৃত করেছিল। আকাশবাণীর সংস্কৃতির সুরক্ষায় মধ্যে এর ভূমিকা খুব মূল্যবান। আকাশবাণী ভারতীয় সংস্কৃতি ও লোক কলাকার সুরক্ষায় অমূল্য অবদান রাখিছি। ওড়িশার ওড়িশী সঙ্গীত, পালা, দাসকাঠিয়া, সম্বলপুরী লোকগীত পরি বিভিন্ন লোক সংস্কৃতি লোকমানঙ্কর নিকটকু পৌঁছাই পারিছি। অনেক কলাকার আকাশবাণী মাধ্যমে নিজের প্রতিভাকু প্রকাশ করে পরে জাতীয় ও আন্তর্জাতীয় স্তরে পরিচিত হয়ে পারিছন্তি। সম্বাদ প্রসারণরে মধ্যে আকাশবাণীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আকাশবাণীর সম্বাদ সেবা সদা নিষ্পক্ষ ও বিশ্বসনীয় ভাবে পরিচিত। যুদ্ধ, প্রকৃতি বিপদ, নির্বাচন ও জাতীয় ঘটনাবলী সময়ের আকাশবাণী লোকমানঙ্কু সঠিক সূচনা দিয়ে আসিছি। 1965 মসিহা ও 1971 মসিহা ভারত পাকিস্তান যুদ্ধ সময়ের আকাশবাণী দেশবাসীঙ্কর মনরে দেশভক্তি ও আত্মবিশ্বাস যোগাইথিলা। শ্রোতাবন্ধু আসন্তু জানিবা বিবিধ ভারতী সম্পর্করে। 1957 মসিহারে বিবিধ ভারতী সেবার আরম্ভ হেলা। এহা ভারতীয় রেডিও ইতিহাসরে এক নূতন বিপ্লব আনিলা। চলচ্চিত্র সঙ্গীত, নাটক, হাস্য কার্যক্রম ও শ্রোতামানঙ্কর অনুরোধরে গীত প্রসারণ লোকমানঙ্কর মধ্যরে বিশেষ লোকপ্রিয় হয়ে পড়িলা। হওয়া মহল, জয়মালা, ছায়াগীতি পরি কার্যক্রম দশক ধরে লোকমানঙ্কর হৃদয়কু জিতিলা। খুব সুন্দর লাগুছে না বন্ধু শুনিবা পাই, আহুরি মধ্যে জানিবা তা পূর্বরু এই গীতটি।

শ্রোতাবন্ধু, শিক্ষাক্ষেত্রে আকাশবাণীর ভূমিকা কণ রয়েছে আসন্তু জানিবা। আকাশবাণী শিক্ষার প্রসারে মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাইছি। ছাত্রছাত্রীঙ্ক পাই শিক্ষামূলক কার্যক্রম যুববাণী, ভাষা শিক্ষা, বিজ্ঞান আলোচনা ও পরীক্ষা সম্বন্ধীয় সূচনা প্রসারণ করা যাচ্ছে এই আকাশবাণী মাধ্যমে। কোভিড 19 সময়ের যেতবে স্কুল বন্ধ লা সেতবে মধ্যে রেডিও মাধ্যমে অনেক শিক্ষা কার্যক্রম প্রসারিত হয়েছিল। আকাশবাণী সমাজ সচেতনতা সৃষ্টিরে মধ্যে বড় ভূমিকা নিয়েছে। স্বাস্থ্য, পরিবার নিয়োজন, মহিলা সশক্তিকরণ, পরিবেশ সুরক্ষা, ভোটদান সচেতনতা পরিবিষয়ে বিভিন্ন কার্যক্রম লোকমানকর মনরে সচেতনতা আনিছি। আসন্ত জানিবা প্রাকৃতিক বিপদ সম্পর্কে আম আকাশবাণীর ভূমিকা সম্পর্কে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প পরি বিপদ সময়ে আকাশবাণী জীবন রক্ষক ভূমিকা নিয়েছিল। ওড়িশার সুপর সাইক্লোন ফাইলিন, তিতলি পরি ঘূর্ণিঝড় ও অনেক বাত্যা সময়ে আকাশবাণী সঠিক সূচনা ও সতর্কবাণী প্রসারণ করে অনেক লোকক জীবন রক্ষা করেছিল। ওড়িশায় আকাশবাণীর ভূমিকা অত্যন্ত গৌরবময়। কটক আকাশবাণী কেন্দ্র ওড়িয়া সাহিত্য, সঙ্গীত ও নাটকর বিকাশে বহুত অবদান রয়েছে। অনেক প্রসিদ্ধ কলাকার, গায়ক ও কবি, নাট্যকার আকাশবাণী মাধ্যমে পরিচিত হয়ে পারিছন্তি। রেডিও নাটক, শিশু কার্যক্রম, লোকসঙ্গীত ও সাহিত্য আসর পরি কার্যক্রম ওড়িয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছি। আজির ডিজিটাল যুগের মধ্যে আকাশবাণী নিজকে সময় সহিত পরিবর্তন করেছি। এফএম রেডিও, ডিজিটাল স্ক্রিপ্ট ও মোবাইল অ্যাপ মধ্যে এর নূতন পিঢ়ি সহ জড়ি রয়েছে। নিউজ অন এআইআর পরি লোক মানে দেশ বিদেশর খবর ও কার্যক্রম শুনিপারুছন্তি। শ্রোতাবন্ধু, এইটি শুনিনেবা আউ এক সুন্দর গীত।

শ্রোতাবন্ধু, আমার রেডিও বিষয় আকাশবাণী বিষয় যেতে কহিলে মধ্য বহুত কম। শ্রোতাবন্ধু, সময় আমাকে ইশারা দে কার্যক্রমকে এইটি রাখবাকে পড়ব। কার্যক্রম কিপর লাগিলা মতামত দিয়ে জনাইবে নিশ্চয়। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। এই নম্বরে আপনার মতামত আপনার আমাকে পঠাই পারিবে। কার্যক্রমকে প্রযোজনা করেছিল সচিদানন্দ মল্লিক এবং উপস্থাপনায় মুলি লিপ্সা মহারণা। পুড়ি নিয়ে আসবি আপ সুন্দর নূতন অধ্যায়। সেতবে যায় বিদায় দিও, রহিলি, নমস্কার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুছেন্তি আদিবাসী গীতক্রমরে কিষান গীত, শিল্পী গাবলু মাঝি এবং সাথীঙ্ক কণ্ঠরে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শুনুথিলি আদিবাসী গীতক্রমরে ଶିଳ୍ପୀ ଗାବ୍ଲୁ ମାଝି ଏବଂ ସାଥୀଙ୍କ ପରିବେଷିତ କିଷାନ ଗୀତ। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡିୟମ୍ ୱେଭ୍‌ରେ 248 ମିଟର ତଥା 1206 କିଲୋହର୍ଟ୍ଜ୍ ଯୋଗେ, ଏଫ୍ଏମ୍ରେ 100.3 MHz ଏବଂ ନ୍ୟୁଜନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ମାଧ୍ୟମରେ। ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାର କରୁଛୁ ସୁଗମ ସଙ୍ଗୀତ। ପ୍ରଥମେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଶିଳ୍ପୀ ବିଭୁଦେନ୍ଦ୍ର ଦାସ, ଗୀତ ରଚନା ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ତ୍ରିପାଠୀ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শুনছেন সুগমা সঙ্গীতা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଶିଳ୍ପୀ ସୁବୀର କୁମାର ଦାସଙ୍କ କଣ୍ଠରେ ଅଲେଖ ଚନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳଙ୍କ ଗୀତ ରଚନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ভারতের সাংবাদিকতা, সংস্কৃতি ও সঙ্গীতর এক অমূল্য অংশ। 1936 মসিহারে অল ইন্ডিয়া রেডিও রূপে আরম্ভ হয়েছিল এই সংস্থা, পরে 1956 মসিহারে আকাশবাণী নামে সারা দেশে পরিচিত হয়েছিল। ইতিমধ্যে আকাশবাণী তাহার গৌরবময় 90 বর্ষ পূরণ করেছে। আকাশবাণী কেবল এক রেডিও নুহে, শ্রোতাবন্ধু, এহা লোকমানক ভাবনা, জ্ঞান ও সংস্কৃতির এক সেতু। পুরোনা পিঢ়ির স্মৃতির এর স্বর আজি মধ্যে অমলিন। আগকু পুনি কথা হবা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বন্ধু, আকাশবাণী ভারতের সবুঠারু পুরাতন এবং বিশ্বসনীয় প্রসারণ মাধ্যম মধ্যে গোটিয়ে। দশক পরে দশক ধরে এ শ্রোতা ভাবনার সম্পর্ক গড়ি আসিছে। আকাশবাণী নামটি মাত্রকে এ নিজে ভারতীয় সংস্কৃতি, সূচনা ও জ্ঞানর প্রতীক ভাবে পরিচিত। এ 90 বর্ষর অধিক সময় ধরে ভারতের সংযোগ, সংস্কৃতি ও একতারে মহত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসুছে। এর ঐতিহ্য হচ্ছে সত্য, সংস্কৃতি ও সমাজ সেবার ঐতিহ্য। রেডিও মাধ্যমে দেশের ভিন্ন ভিন্ন ভাষা, সাহিত্য ও লোক সংস্কৃতি একত্র করে পারিছে। আসন্তু শুনিনেবা সম্বলপুরী গীত। গাইছেন শিল্পী যোগেশ্বর পণ্ডা এবং কৃষ্ণ পটেল। গীত রচনা পরশুরাম সতপথী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, আকাশবাণীর সবুঠারো বড় সফলতা হেউছি এহার লোকপ্রিয়তা ও বিশ্বসনীয়তা। গ্রামরু সহর পর্যন্ত সমস্তঙ্ক পাখকু সম্বাদ, শিক্ষা ও মনোরঞ্জন পৌঁছাইবারে এহা অগ্রণী ভূমিকা নেইছে। স্বাধীনতা সংগ্রামরু আরম্ভ করি প্রাকৃতিক বিপদ সময় পর্যন্ত আকাশবাণী সদা লোকঙ্ক পাখরে রহিছে, এথিরে কোনোসি দ্বিমত নাহি। না কোন বন্ধু, এহা তো আপনমানে মধ্যে জানিপারিছেন্তি, কারণ আপনাঙ্ক বাণী আকাশবাণী আপনাঙ্ক সাথিরে আপনাঙ্ক হিতরে।

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম কার্যক্রম সারণীরে কিছু নূতন কার্যক্রম স্থানিত করা যাইছি। সকাল 7:45 মিনিটে শুনবে গীত গীতাঞ্জলি, সকাল 8:30 মিনিটে কার্যক্রম সঙ্গীত লহরী, মহিলা মানক পাই রহিছি শক্তি রূপা কার্যক্রম, মাসর শেষ রবিবার অপরাহ্ন 5:15 মিনিটে শুনবে বিকশিত কলাহান্ডি কার্যক্রম, মাসর প্রথম মঙ্গলবার দিন 1:20 মিনিটে শক্তি রূপার ফোন ইন কার্যক্রম হ্যালো ডাক্তার, মাসর দ্বিতীয় বুধবার এবং চতুর্থ শুক্রবার চাষবাস কার্যক্রমে ফোন ইন কার্যক্রম, এবং রবিবার সকাল 8:30 মিনিটে রয়েছে পুরোনা গীতকে নিয়ে কার্যক্রম শ্রুতি সাগর।

স্বেচ্ছাসেবী এবং কর্মচারী উৎসর্গীকৃত সেবা মনোভাব স্বীকৃতি দেওয়া এবং রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন প্রতিষ্ঠাতা হেনেরি ডুনান্ড জন্মদিবস অবসরে আজ বিশ্ব রেডক্রস দিবস পালন করা যাচ্ছে। আন্তর্জাতিক রেডক্রস আন্দোলন নীতি এবং আদর্শ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এই দিবস পালনর অন্যতম উদ্দেশ্য। মানবিকতা কার্যক প্রাথমিকতা প্রদান করা এই দিবস স্মরণ করাই থাকে। বিশ্বের মানব কল্যাণ কোণী ভেদভাব সৃষ্টি নকি সমস্ত সেবা যোগাই দেওয়া লক্ষ্য নিয়ে হেনেরি ডুনান্ড আন্তর্জাতিক কমিটি।

0: অনুষ্ঠিত হওয়া থিবা এক স্বতন্ত্র সমারোহে নূতন মন্ত্রিমণ্ডলর শপথ নেবার কার্যসূচী রয়েছে। স্বাধীনতা পরঠারু পশ্চিমবঙ্গে বিজেপি আসন্তাকালি প্রথম থর লাগি সরকার গঠন করিব। এই শপথ গ্রহণ উৎসবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সমেত কেন্দ্র মন্ত্রিমণ্ডলর অনেক সদস্য তথা বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী মানে মধ্যে যোগ দেবে। আজ কলকাতাঠারে কেন্দ্রীয় পর্যবেক্ষক রূপে যোগ দেইথিবা বিজেপির বরিষ্ঠ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদীয় দল বৈঠকরে বিধায়কমানে শুভেন্দু অধিকারীঙ্কু দলর নেতা ভাবে মনোনীত করেছিলেন। এ সম্পর্কে গণমাধ্যমকু সূচনা দিয়ে শ্রী শাহ কইছন্তি,
1: लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूँ।
0: আজির এই সংসদীয় দল বৈঠকরে বিজেপি নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক ভাবে যোগ দিয়েছিলেন। বৈঠক পরে গণমাধ্যমকু এ সম্পর্কে সূচনা দিয়ে শ্রী মাঝি কইছন্তি,
2: 2011 में 3 सीट से आज की 200 पार हमारे लिए एक अविस्मरणीय यात्रा है। मुझे बहुत खुशी है, पश्चिम बंगाल के लोग अन्याय, अत्याचार और दुर्नीति का विरोध करके प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास के रास्ता को चुने। ये बंगाल के लिए एक बहुत बड़ी परिवर्तन है।
0: পশ্চিমবঙ্গর সীমা এণিকি সুরক্ষিত রহব বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতব্যক্ত করেছেন। আজ কলকাতাঠারে বিজেপি সংসদীয় দল বৈঠকরে শুভেন্দু অধিকারী নেতা ভাবে নির্বাচিত হওয়ার পরে আয়োজিত এক সমারোহে উদ্বোধন দিয়ে সে এহা কইছন্তি। শ্রী শাহ কইছন্তি, পশ্চিমবঙ্গে বিজেপির যাত্রা সংঘর্ষপূর্ণ হইতিলে মধ্য এহা আনন্দদায়ক। পশ্চিমবঙ্গে আজির বিজয় বিভিন্ন দিগর উল্লেখনীয় বলে অভিহিত করে শ্রী শাহ কইছন্তি, 1950 মসিহারে শ্যামাপ্রসাদ মুখার্জীর নেতৃত্বে আরম্ভ হইতিবা আদর্শগত যাত্রার অনেক বর্ষ সংঘর্ষ পরে ভারতীয় জনতা পার্টি বর্তমান গঙ্গোত্রী গঙ্গাসাগর পর্যন্ত নিজ সরকার গঠন করিবার সফল হয়েছে। পশ্চিমবঙ্গর সামগ্রিক বিকাশ সহিত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা দিগরে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে সে কইছন্তি। শ্রী শাহ সোনার বাংলা গঠন বিজেপির লক্ষ্য ও সংকল্প বলে কহিবা সহিত এর সংস্কৃতি ও পরম্পরা এবে বিদেশী প্রভাবর মুক্ত হয়েছে বলে মতব্যক্ত করেছন্তি। এই সমারোহে উদ্বোধন দিয়ে শুভেন্দু অধিকারী কইছন্তি, প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ ও সবকা কল্যাণ আধারে বিজেপি রাজ্যের জনকল্যাণকারী যোজনার কার্যকারী করিব। রাজ্যে বিজেপির এই সফল যাত্রা লাগি বলিদান দিয়েথিবা দলর সমস্ত কার্যকর্তাঙ্ক প্রতি সে নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করিছন্তি। তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনরে একক সর্ববৃহৎ দল ভাবে টিভিকে রাজ্যের সরকার গঠন লাগি সিপিআই সিপিএম এবং ভিসিকে দল নিকটর সমর্থন লড়িছে। সিপিআই এবং সিপিএম প্রত্যেকঙ্ক নিকটরে দুইজন লেখায় বিধায়ক অছন্তি। আজ এ সম্পর্কে বিস্তৃত আলোচনা পরে এই দুই দল রাজ্যের সরকার গঠন করিবা লাগি টিভিকে কু নিঃসর্ত সমর্থন দেবে বলে ঘোষণা করিছন্তি। কংগ্রেস 5 জন বিধায়কঙ্ক সহিত টিভিকে কু সমর্থন দেব বলে পূর্বরু ঘোষণা করিসারিছি। অন্যপক্ষে ভিসিকে আজ কিংবা আসন্তাকালি নিজের নিষ্পত্তি সম্পর্কে ঘোষণা করিবার সম্ভাবনা রয়েছে বলে আম সংবাদদাতা জনাইছন্তি। চলিত বিধানসভা নির্বাচনরে মিলিথিবা জনাদেশকু বিজেপি আনন্দর সহ গ্রহণ করিছি বলি রাজ্য সভাপতি নাইনা নগেন্দ্রন স্পষ্ট করিছন্তি। সরকার গঠন লাগি বিজেপি টিভিকে সহিত কোনসি গঠবন্ধন করিব নাহি বলি শ্রী নগেন্দ্রন গণমাধ্যমকু স্পষ্ট করিছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। দেশর সশক্ত সুরক্ষা ব্যবস্থা কেবল সীমা রক্ষা লাগি নুহে বরং সমগ্র সমাজ পরিবেশ ও নাগরিকঙ্ক লাগি উদ্দিষ্ট বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মতব্যক্ত করেছেন। আজ ভারতীয় সেনার তীরঙ্গা পর্বত উদ্ধারকারী বল টিএমআর 10 বর্ষ পূর্তি অবসরের নয়াদিল্লিঠার আয়োজিত এক সমারোহে উদ্বোধন দিয়ে সে এহা কইছন্তি। প্রতিরক্ষা মন্ত্রী কইছন্তি, সশক্ত ভারতের সীমাগুড়িক সুরক্ষিত রহিবা সহিত সম্প্রদায়ঙ্ক মধ্যে সদ্ভাবনা বজায় রহিতায়। এতদ্ব্যতীত বিপর্যয় সময়ে প্রত্যেক নাগরিকঙ্ক জীবন মধ্য সুরক্ষিত রহিতায় বলে সে কইছন্তি। হিমালয় উগম তথা স্পর্শকাতর অঞ্চলরে টিএমআর কেবল উদ্ধার কার্যরে নিয়োজিত হইনথায় বরং জাতীয় বিপর্যয় সময়ে স্থানীয় জনতাঙ্ক বিশ্বাসভাজন সেনাবাহিনীকে সহায়তা করিবারে এক দৃঢ় স্তম্ভ ভাবে কার্য করিথায় বলি প্রতিরক্ষা মন্ত্রী কইছন্তি। দেশরে সম্ভাব্য বন্যা ও জারি রহিতিবা গ্রীষ্মলহরী স্থিতির মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে আসন্তা রবিবার দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লির এক উচ্চস্তরীয় বৈঠকরে সমীক্ষা

0: নাগরিক কৈন্দ্রিক বিপর্যয় পরিচালনা এবং এহাকু সফলতার সহ মোকাবিলা করিবা ব্যবস্থাকু সশক্ত করিবা সহিত সুশাসন দিগরে সরকারক প্রতিবদ্ধতা এই উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক মাধ্যমে প্রতিফলিত হেউচি। শ্রী শাহা অগ্রিম সতর্ক সূচনা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির এ দিগরে প্রস্তুতি সম্বল মোতায়ন তথা আন্তঃসংস্থা সমন্বয় শূন্য মৃতাহত এবং সর্বনিম্ন সম্পত্তি ক্ষতি আদি উপরে করা যাইতিবা প্রস্তুতির এই বৈঠকরে সমীক্ষা করিবে। এতদ্ব্যতীত দেশব্যাপী বন্যা প্রতিহত দিগরে নিয়াযাইতিবা দীর্ঘসূত্রী ব্যবস্থা অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিরে পানিপাগ সম্পর্কে আগুয়া সূচনা দেবার ব্যবস্থা সমেত বিভিন্ন ভিত্তিভূমি প্রকল্পর সুরক্ষা সম্পর্কে নিয়াযাইতিবা পদক্ষেপ গুডিকর মধ্য স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকরে সমীক্ষা করিবে। জমি সম্পর্কিত সমস্ত সেবা যোগাই দেওয়া প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখা উপরে কেন্দ্র গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লিঠারে জমি সম্বল বিভাগের কার্যকারিতার সমীক্ষা করে সে এই অবসরের ডিজিটাল ভারত জমি রেকর্ড আধুনিকীকরণ কার্যক্রম 3.0 শ্রী চৌহান সমীক্ষা করে কহিছেন, এই কার্যক্রম মাধ্যমে জমির প্রকৃত মূল্য নিরূপণ করা যাইপার, তেমন ব্যাঙ্কগুড়িক দ্বারা ঋণ যোগাই দেওয়া প্রক্রিয়া অধিক সুগম হয়ে পড়ে। এই বৈঠকরে শ্রী চৌহান প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা 2.0 অধীনরে জলছায়া বিকাশ প্রকল্পর অগ্রগতি সম্পর্কের মধ্যে সমীক্ষা করেছেন। গুজরাটর সোমনাথ মন্দিরর পুনরুদ্ধারর 75তম বর্ষ পূর্তিকু সোমনাথ অমৃত পর্ব ভাবে পালন করা যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা 11 তারিখ দিন এই পর্বরে অংশগ্রহণ করিবে। এ সম্পর্কে গণমাধ্যমকু সূচনা দিয়ে গুজরাটর ক্যাবিনেট মন্ত্রী জিতুভাই ভাগ্নি কহিছন্তি, এই পর্বর অংশস্বরূপ বিভিন্ন স্থানরে ভারতর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পরম্পরার প্রদর্শন করা যাব। এতদ্ব্যতীত এই পর্ব পালন অবসরের ভারতীয় বায়ুসেনা পক্ষরু সূর্যকিরণ দল পক্ষরু কার্যক্রম প্রদর্শন করা যাব। এই অবসরের প্রধানমন্ত্রী শ্রী মোদী ত্রিবেণী হেলিপ্যাডর বীর হামরেজ গোহিলি প্রতিমূর্তি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটর দীর্ঘ রাস্তায় মেগা রোড শো করিবার কার্যসূচী রয়েছে। এই রোড শোরে বিভিন্ন কলাকার দ্বারা পারম্পরিক নৃত্য সমেত সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা যাব বলে সে কহিছন্তি। শ্রী ভাগানি কহিছন্তি, এই গস্ত অবসরের শ্রী মোদী সোমনাথ মন্দিরের কুম্ভাভিষেক ধ্বজ পূজা ও মহাপূজা সম্পন্ন করিবে। এই পরিপ্রেক্ষীতে সদ্ভাবনা পড়িয়াঠারে আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। রুমেন রাডেভ বুলগেরিয়ার নূতন প্রধানমন্ত্রী ভাবে মনোনীত হয়েছেন। বুলগেরিয়ার সংসদ আজ এই 62 বর্ষ বয়স্ক পূর্বতন রাষ্ট্রপতি এই পদবী পাই নির্বাচন করেছে। সংসদের এথিলাগি অনুষ্ঠিত মতদানের 124টি ভোট তাঙ্ক সপক্ষে পড়িথিবা বেলে 70টি বিপক্ষে যাইছে। 36 জন সদস্য ভোটদানর বিরত রয়েছে। ক্রিকেট আইপিএল ক্রিকেটে আউ কিছু সময় পরে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস মধ্যে ম্যাচ খেলা যাব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার থাকা এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টস জিতি প্রথমে ফিল্ডিং করা নিষ্পত্তি নিয়েছে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে স্বাধীনতা পরঠারু প্রথম থর লাগি পশ্চিমবঙ্গে আসন্তাকালি সরকার গঠন করিব বিজেপি। মুখ্যমন্ত্রী রূপে শপথ নেবে শুভেন্দু অধিকারী। বিকাশ সহিত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা দিগরে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। তামিলনাড়ুরে সরকার গঠন লাগি জারি রয়েছে অনিশ্চিত, পরে টিভিকে কু সমর্থন জনাইলে সিপিআই ও সিপিএম। এবং আইপিএল ক্রিকেটর আজির ম্যাচে দিল্লি ক্যাপিটালস বিপক্ষে টস জিতি প্রথমে ফিল্ডিং করা কলকাতা নাইট রাইডার্স নিষ্পত্তি। সংবাদ শেষ হলা।
1: কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজি জেলা হালচাল শুনন্তু খোর্ধা জেলা সম্পর্কে তথ্য দিয়েছেন আম ভুবনেশ্বর সংবাদদাতা দীপক কুমার বেহেরা। উপস্থাপনার সুভাষ চন্দ্র শতপথী। খোর্ধা জিলাস্তরীয় কৃষক দিবস অবসরে চিলিকা নির্বাচন মন্ডলী অন্তর্গত বাণপুর ব্লক অধীন গম্ভারিমুন্ডা পঞ্চায়েত স্থিত জাগর পড়িয়ার পারম্পরিক অক্ষিমুঠি অনুকূল কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। আয়োজিত কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে চিলিকা বিধায়ক তথা আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, খোর্ধা বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ প্রশান্ত জগদেব, খোর্ধা জিলা পরিষদ উপাধ্যক্ষ গোপীনাথ মহারণা, জিলাপাল অমৃত ঋতুরাজ, জিলা মুখ্য কৃষি অধিকারী মনোরঞ্জন মিশ্র প্রমুখ।

0: হ্যাঁ লেকড়ু দাদা, জোহার জোহার।
1: জোহার রে চৈতু, জোহার জোহার। বাবুরে
0: হ্যাঁ দাদা,
1: দেখুছু তো কেনতা খরা হচ্ছে যে
0: হয়ে পরে দাদা, যেন প্রকার গহদি যৌছে যে নি ক না
1: হই
0: মই তো দাদা হেদে এ বৈঠক আবার আগরু আর থরে এটা বন্ধ কে গলি দুই বুড় মার লিয়া রাইছি এটা
1: কোনে কলু রে বাবু, দিন যাক জেনতা পরিশ্রম করি দৌছু তুই যে
0: হই।
1: হ্যাঁ বাবুরে, এনতা যদি খরা তোরাকে নেই মানবু বইলে রে বাবু, অংশুঘাতর সমস্যা দেখা দেবা।
0: হয়ে দাদা, এবে তো এটা অংশুঘাতর সময়, যদি ঠিক হিসাবে নিজের গাগর যতন পাতন নাই নেলু বলে ই অংশুঘাতর খাপচা না পড়বো।
1: হই বাবুরে,
0: হ্যাঁ
1: বনে কথা ওটা কইলু, এটা ওটা সতর্ক বানিয়ে।
0: হ্যাঁ
1: যে রে বাবু, দেখনু তুই তো কামধাম করু। হ্যাঁ
0: হই
1: খরাতি যে বাবুরে, এই যে অংশুঘাত প্রতি আমাকে যদি সাবধান হবাকে পড়বা বলে কেতটা নিয়ম কে পালন করবাকে পড়বা
0: দাদা?
1: হ্যাঁ
0: নিয়ম কথা কইলুছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ টিকে কায় কায় তা নিয়ম আছে টিকে কই দে।
1: নিয়ম বলে রে বাবু, আমার সবুদিনিয়া জানবার কথা যে বাকি আমি তাকে পালন নেই করু। যেনটা কি টান খরা যেতকি বেলে হুথুবা হেতকি বেলে ভটাকে নেই ভারবু, হেনতা ভিড় ভাড় নেই পড়লে নেই ভারবু, তার অর্থ হলা হেটা। তেনকে ইজেন টান খরা যেতকি বেলে হুথুবা কঠিন পরিশ্রম নেই করবু।
0: হই
1: বুঝি পারলু কিনি?
0: হই দাদা।
1: যদি বি তোকে বাহারকে যিবাকে পড়লা রে বইলে রে বাবু, কলা চশমা চপল মুড়ে উদা গামছা আর ছতা ফুনি ব্যবহার করবার নেই ভুলবু।
0: হই হই হই আর পাদে জুতা।
1: হই তার সঙ্গে রে বাবু, প্যান বোতল গুটে ধরবারটা ফুনি নেই ভুলবু। হ্যাঁ সোস ফুনি লাগি পারে, সোস লাগলে আর কে না প্যান ডগরে ভুলবু।
0: হই দাদা।
1: হ্যাঁ তো প্যান বোতলে থিলে সুবিধা হবা।
0: হই
1: তেনকে রে বাবু, এই যে হালকা আর ঢিলা পোশাক পিন্ধবাকে পড়বা।
0: হ্যাঁ এটা ঠিক কথা কইলু দাদা, ই সে নেহলা রকমর কপড়া নেই পিন্ধি করি সুতি কপড়া,
1: সুতি সুতি কপড়া পিন্ধবার কথা। তিনকে রে বাবু, আর কেতে চাষি দাদা বললু, হ্যাঁ কাম ধনা করি দৌছু বলুছন আর নিশা দ্রব্য বি সেবন করি দৌছন।
0: হ্যাঁ এটা তো বড় খারাপ কথা দাদা,
1: যে নিশা দ্রব্য মনকে সেবন করবার থি নিজকে বারণ করবাকে পড়বা।
0: হই হই হই।
1: হ্যাঁ আরু রে বাবু, ই যে আমার গাগর থি তলীয় অংশ তো কমি কমি আইসি, তো সেতুর লাগি রে বাবু আমকে ওআরএস যে দ্রবণ অছে, হ্যাঁ পোনা হেলা তুরানি হেলা ঘোল দহি হেলা কি আখু রস হেলা কাকের তরবুজ এটা মনে ফুলি খাইবাকে পড়বা। আরু এলবেল যদি এসব নিয়ম মানলা পরে বি যদি রে বাবু, যে আমার চাষি দাদা মা বোনকে বললু অংশুঘাত আক্রান্ত কলা বইলে রে বাবু, যেতে জলদি হি পারবা ডাক্তর আজ্ঞা পাখে যাবাকে পড়বা। খালি আমি আমার যতন নেলে নেই হুয়ে রে বাবু, তার সঙ্গে সঙ্গে আমি যে গৃহপালিত পশু পক্ষী রকিছু তার ফুনি যতন পাতন করবাকে পড়বা। সাইতি মনে কেনতা করি রহবে, কেনতা করি বনে করি প্যান দুইটা সেমনকে মিলি পারবা, তার ফুনি রে বাবু আমাকে হিসাব করবাকে পড়বা। তেনকে রে বাবু, তুই তো জানিছু আমার ভারতের পানিপাগ বিভাগ যেনটা অছে সবুবেলে বললু গ্রীষ্ম প্রভাব বিষয়টি আমাকে সব সতর্ক সূচনা মনে দৌছন, সে সতর্ক সূচনা উপরে রে বাবু ধ্যান ফুনি দেবাকে পড়বা।
0: হয়ে হয়ে দাদা, এতকি সব জিনিস কহি দেলু।
1: হয়
0: আর দেখ এটা সেনটা কইলু, আমার সতর্ক সূচনা মিলুছে, আমার খবর কাগজ নু মিলুছে, রেডিও নু মিলুছে, সবু আড়ে আমাকে সূচনা মিলুছে।
1: হ্যাঁ
0: মাত্র নিজে জাগতি আর নেই হেলে নেই চলে।
1: হয় যে বাবুরে, আর পদে তুই কইলু সূচনা রেডিও থি মিলুছে বইলু যে রে বাবু, আসল কথা পদে কইলু। হ্যাঁ দেখু দেখু দেখ রে বাবু, এটা 90 বছর হয়ে গলা না এটা আমার রেডিওর কার্যক্রম কি?
0: হ্যাঁ 90 বছর হলা না বোন। হ্যাঁ
1: হই দেখনু, দিন থিলা বলনু এই টিভি নেই থি কি মোবাইল ফোনে নেই থি, রেডিওর লাগি দুনিয়া যাকর হালচাল আর খোঁজ খবর রাখি পারুথিলে।
0: হই দাদা
1: এবে ফোনই রাখুছন।
0: হ্যাঁ
1: হ্যাঁ আমার আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্র নু বি, হ্যাঁ নানাদি রকমের কার্যক্রম মনে প্রস্তুত।

0: আর চিপে দেলা বেলে শুকি দিয়েছি, তেমনি দুই তিন মাস ভিতরে চিপে দেব, হেনে কটাকুটি করবার দরকার নেই, চিপে দেলে একদম গাগর ভল করে বড়ি আসবা।
1: তো আজ্ঞা আপন তো ছেল খাইবার কথা কহলে, ছেল গুহালর কথা কহলে, তো আজ্ঞা এবার গোটে কথা কহন যে আমি এই যে ছেল মনকে কাঁ কাঁ প্রকার রোগ হেসি আর ইতার প্রতিকার কেনতা হইপারবা? আজ্ঞা
0: ছেল মনকে দেখো, রোগ বেলে গলা ফুলা রোগ আছে, ফরিয়া ফুলা রোগ আছে, ফুরা চপকা রোগ আছে, তারপরে অসল বেমার হেলা আমার বর্তমান কলাহানিতে পিপিআর বলে গোটে রোগ আছে, কানা নাকু সিঙ্গন বাহারবা, ঢুড়াই হবা আর দুবরে হবা আর মরি যাওয়া, দাঁত উপরকে দেখব বলে মাড়ি মনকে ঘা হয়ে যাইছি, আর সে বেমার হলে সহজে বঞ্চাই নাই, যে সেটা ভূতাণু জনিত রোগ গোটে, হেটাকে মেনলি আজকাল সমস্ত ভ্যাকসিন করে দেওয়া কথা, এটা সহজে মিলি যাইছি ভ্যাকসিন, 3-5 টাকা গোটে ইঞ্জেকশন লাগছে, সেটা মনকে আনিকি বরফরে আইছি, সে ইঞ্জেকশন কে দিয়ে দেলে পাখাপাখি 2-3 বর্ষ পর্যন্ত তোমার কিছু বেমার নাই, পিপিআর বেমার। আর গোটে বেমার হলো ছেল বসন্ত, গোটে ফুটফুট হয়ে চারিআড়ে হয়ে যাইছি, সে বসন্তর ভ্যাকসিন বি সরকার তরফ মিলছে, সেটাকে তুমি আনিকি যদি দি পারব বেলে বসন্ত রোগ নাই। আর গোটে হলো কেন না ছেল মানকর কুর্মি রোগ, বর্ষকে 4 থর অন্তত কুর্মি ঔষধ দিয়ে দেওয়া, থরকে 2 টাকা কি 3 টাকা খরচ আইছি, বর্ষকে 10টা টাকা খরচ কলে সব পরছা কুর্মি ঠানু, তেমনি অসুবিধা নাই, সে কুর্মি ঔষধটা কে বি চিন্তা করেন নাই, কুর্মি ঔষধ নাই দিও, তেমনি 2-3 টাকা খরচ করেদেলে বর্ষকে 4 থর দিয়ে দেলে কুর্মি বেমার গলা। ইয়াড়ে গলা ফুলা লাগি, চোপড়া ফুলা লাগি আর খুড়া চপকা লাগি গোটেক ইঞ্জেকশন মিলছি, সেটা গোটেক দিয়ে দেলে বর্ষে অচিন্তা পুরা, হে জিনিসটাকে চাষি মানে ভাবি নেই পারণ, সেটা হচ্ছে ওটা অসুবিধা।
1: তো আজ্ঞা কেনতা করি আমি ছেল পালন করলে ঠিক হিসাবে বড়ি পারবা, আমি আদায় বি ঠিক হিসাবে পাই পারমু, সে বিষয়ে কহিলে আজ্ঞা বহুত সুন্দর সুন্দর কথা আমার শ্রোতা বন্ধু মানে জানি পারলে। তো আজ্ঞা শেষে গোটে কথা কহন, যেন মানে বি ছেল পালন করবা লাগি চাহুছন, সেমানকে আপনকর বার্তা কানা? আজ্ঞা
0: সেমানক বার্তা মোর কানা আছে, গোটে গীত গাই দউছে আমার কলাহানি ভাষাতে, মুই কই দউছে, ছেল চরানে ভাই যেন মজা রইছে, কই পারিব কি কিয়ে রে, সতে কই পারিব কি কিয়ে, চরৌ চরৌ সমিয়া যায় জানি নাই হুয়ে সতেরে, ছেল খুড়া গুহালে ভাই ঠক ঠক বাজুথিলে, সাত পুরুষর ঋণ শুষি জানি নাই হুয়ে ভোলেরে, গায়ে ধন্দি হব উঞ্জা ধন্দানে ছেল বনে থিলে রে, যেন সুখ অছে ছেল চরানে সে কথা নাই কহন, রজাবি দিনে সুখ পাইছিলা কথা নে কয়েছন কায়ন, পয়সা টঙ্কার অভাব নাই রহে যেতেবেলে চাহি দেলে রে, বান বনি চাকরি বাকরি সবু তক কুটা, লোকে কয়েছন সবুবেলে একা চাষর বেটা, অহর অচসা লক্ষে পুষা দুনিয়া হসু থায় রে।
1: বহু সুন্দর গীত মাধ্যমে আপন এই কথাটা কহিলে আজ্ঞা, তো অনুষ্ঠান তরফরু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর জোহার আজ্ঞা।
0: জোহার জোহার
2: দাদা, হ্যাঁ শুনলি আর জানলি, যেনতা তুই কইছিলু বিশেষজ্ঞ আজ্ঞা যেনতা কইলে সবু জিনিস পুরা মুই গোয়েট বাঁধিছে না, এবে যাই করি কামে লগাবি।
3: হই জিরে বাবু, হ্যাঁ জি হেদি, তোর মোর ভুলিয়া চাষি দাদা গুটে বললু,
2: হ্যাঁ
3: হ্যাঁ বৈঠক কে ডকেছে,
2: হ্যাঁ
3: এ দে খেটলে না দেখ,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খেটলে খেটলে হেদি দাদা, তো আর
3: হই দাদার সঙ্গে মুই দুঃখ সুখেবি বললু,
2: হ্যাঁ
3: তুই ফোনে শুন,
2: হ্যাঁ
3: তো চাষি দাদা জুহার।
4: নমস্কার,
3: তো আপন কান কান চাষবাস করুছনে?
4: মজুরি মজুরি আখু চাষ বি করছিল, বর্তমান ছাড়ি দিয়া হলানে, আর এবে আমার পেঁয়াজ চাষ আর টমাটো বাইগন করা হয়েছে।
3: তো আপন যেন এই যেন পেঁয়াজ চাষ করুছে বইলে, আপন টমাটো আর বাইগন যেন চাষ করুছে বইলে, তো আপন চাষ করবার আগরু জমির যেন মাটি আছে সে মাটিকে পরীক্ষা করুছেন কি?
4: আগরু এটা এই ডাইরেক্ট চাষ করা হচ্ছিল, এবে এই সরকারের তরফ থেকে প্রোৎসাহন দেওয়ার আগে আমি এই মাটি পরীক্ষা মনে হচ্ছে আর।
3: তো মাটি পরীক্ষা যেন করে সারলা পরে আপনকে কান লাভ হচ্ছে?
4: মাটি পরীক্ষা করে সারলা পরে আমার লাভটা এটা হচ্ছে যে জেনে আমি ইউরিয়া পরিমাণটা বেশি হচ্ছে, আমি সেনে আর ইউরিয়া সার নেই দেবার, জেনে যদি পটাশ অংশ বেশি হচ্ছে সেনে পটাশ সার নেই দেবার, নলগা সার প্রয়োগ করছো সে দ্বারা কেটে গুটে দিটা সারটা রই দিচ্ছে তার পয়সাটা।
3: তো আপন চারা কেন আনুছন?
4: চারা এই যে আমি হেমন্দি মগছু
3: প্রস্তুতি করছেন?
4: আমি পয়লা পয়লা পকাছিল ডাইরেক্ট এটা গোটে পটালি সিস্টম করি পকাছিল, এটি সিস্টম হল যে পুরা উঁচা উঁচা করে দিয়া হচ্ছে আর ধাড়ি ধাড়ি করে পকা হচ্ছে, পানি যাবার লাগে পানি উপরে রহবা আর তলর জায়গাকে পানিটা অধিকা হওয়া বলে
3: সেটাকে
4: পুরা লম্বা লম্বা করি উঁচা উঁচা করি সিস্টম করি করা হচ্ছে।
3: আপনার যে ব্যবস্থা করলে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এত্র শুনন্তু শিল্পী টেভিন ব্যানকর কণ্ঠরে এই গীত, গীত রচনা মুকেশ মিশ্রা।

0: আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
3: আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর আপনার শুনছেন আঞ্চলিক গীতক্রমে সম্বলপুরী গীত এথর শুণতু যুগলকণ্ঠে এই সম্বলপুরী গীতটি শিল্পী হলে রাজেন্দ্র কুমার বেহরা এবং উষারাণী বারিক গীত রচনা কৃষ্ণচন্দ্র বারিক